ये তো রইলি তুমছে কাজে গোটা গীত মানতার এবার মাছ যাতে বে রাহুলি আলে মকে বিদা দিয়ে আসবে তো যাতপুরে পিলা মঞ্চ গোট কার্যক্রম শুনতো সপ্পায় নানি বড়ে পিলা মনকে মোচ বাটলে খুবে খুবে মায়া।